0: ഇന്നത്തെ ആദിവാസി അഖാഡ മെനു ഹുർമ ഭായ് ബഹൻ അയാങ് ബങ് അര സംഗിയാരോ നിമന് ഹുർമാരിൻ എൻ പ്രിയങ്ക ഉറാവ്
1: അര ചന്ദാ കുമാരി തർത്തെ
0: മുജ്രാ അര സന്നി സന്നി ബുച്ചു ബഗാരോ നിമന് ഹു എം ഹൈ തർത്തെ ഢേർ ബഗ്ഗെ ദുലാർ അര ചൊന്നാ ഹൈ തോ നിം തെങ്ക ഇന്നൽതാ ബിഡ്നാനു എക്കാ സെര അദർ അസ്രാ നന്ദം കാ നിം കോഡെം രദർ ഹുതങ് ഔർ എം ഹു ധർമ്മേശ് ഗഹി മയാ തുലെ കോഡെം രദം
1: കോഡെം ദോ তো রানা দিম চাহি এমে বেসে দুয়া ননুর আর ওর হলে নমহে কার্যক্রম নুর একাসে দম আর ওর
0: হ্যাঁ দে
1: আর প্রিয়ঙ্কা প্রিয়ঙ্কা নিন তেঙ্গা নিন একাসে রদি
0: এনো কোড়েম রেন
1: ওনা মোহা মা লাগদি কা কমজোর এথ আ লাগদি
0: ওনেন মোখেন কাদি মুদা পাতা মলা মনাউঙ্গি কা নিন আজকে এরা লাগদি হুতং আউঙ্গে নিঙ্গা গেন খাই কা এথ আ লাগেন হুতে আর মেনাম লাগদি মলা দি কা জো কুল্লাতি গ্যাস মল খাখরা লাগিয়া আউঙ্গে হু মনাউঙ্গি কা গ্যাসন বাছা বানা গহি চিহুট নানা লাগি আন হুতেন আন্নে চাড্ডে থোড়ে জুকি জুকি ওনা মোখা লাগি আন হুতেন
1: এন্নে নন্দিনী সহি নু গ্যাস হি আজম খিলপেত মঞ্চ কি কিরকিরি পদ্দা পহটা তালেগা কঙ্ক অথকা ইন্দ্রুম জলব আকি মন্ডিয়ম কি বিত আউঙ্গনে শহর তা আলে এলপিজি গ্যাস তি দুসরা উপায় আর গে মল্লি
0: আর আমলার কসা
1: কঙ্ক কোয়লা উদনা তি গা তি বগ্গে ধুঙ্গা মানি আর শহর নু আল আগল বগল তা আলে বা আ হেল ওর অঙ্গে বাছা বা বাছা বা কি গ্যাস নন উদনা চাড়ি কে
0: আর খেখা হু করিয়া মানি গুটি হু বা কে আধা পিতে আমা পিছনে কঙ্কে গুটি গানে দে মানিম দাও কথা বা লাগদি তো ইন্নানাম কথা ননত গ্যাসা নামা একাসে বাছা বা আনা রই তো দই ইন্নান্তা উল্লানু এড়পা গ্যাস নামহে নিতকি তা অন্টা মাহবা হিসা বঞ্চ কি কিরকি রই বাই
1: সেই বাজ কি
0: এড়পা তা মন্ডি বিতাগে হুরমি তি সেবা সাধন ইন্দ্রা রই
1: এলপিজি কি গ্যাস কি
0: হ্যাঁ তো মন্ডি বিতাগে হু উদম হুরমা এলপিজি গ্যাস নো মনি দা তো প্রয়োগ ননাল নাই মুন্দনু আলেগা কং কোয়লা গহি প্রয়োগ নানা লাগি আকুনিন টিংকি দিব তো আকুন একদম গ্যাস নো হরমাই বিতা নাই
1: সহি বাজ কি প্রিয়ঙ্কা আকুন পেট্রোলিয়াম জিনিস হি নমহে রাজিনু খিলপাইত মনি কিরকিরি
0: হ্যাঁ
1: অঙ্গে নমন হুরমি বেরা এলপিজি গ্যাসি বচত নন্না হি চিহুট
0: নন্না চাই
1: হ্যাঁ চিরু হি সাইজ হি হিসাব তে আলাদা আলাদা বার্নার নু নমন দিন চড়া বানা চাই আর সন্নি চেরু নন সন্নি বার্নার নু আর কোহা চেরু কোহা বর্নার নু রক্তানা চাহি
0: হ্যাঁ বলে নাম হয় গ্যাস বছরো
1: গ্যাস গ্যাস বছরো আর চেপটা আরা চাকার পেন্দরা হি চিরুর ই হলে হু গ্যাস বছর ই
0: আচ্ছা আর সাইনম মে না লকি রে
1: হ্যাঁ আর সঙ্গে সঙ্গে যে ছেদার ই মলা বর্নার নু আদিনু সাফ নন তে রানা চাহি
0: রানা চাহি
1: হ্যাঁ
0: আচ্ছা
1: আর ফ্রিজ তো থরনা জিনিস নন সামান্য তাপমান নু অন্দর আকি দিম বিতানা চাহি ইতুক এলপিজি গ্যাস হি বচত নু সহায়তা ককরি
0: আচ্ছা মতলব কি গ্যাস মলা মতলব কি নাম যে ফ্রিজ নু যে ইন্দ্রি মালু ইদা আমকে গুটি তা দিন আধা ঘন্টা মুন্দে ওথরা কই না চাই
1: সেই বাজ কি
0: আচ্ছা
1: আর গ্যাস উপযোগী হো খানু রেগুলেটর নন বন্ধু নন না
0: চাই না চাই মানিম দি মানিম টেঙ্গাল কি রে দিদি এড়পা মন্ডি গ্যাস গহি বচত কেবল আর্থিক দৃষ্টি তি মহবা মল্লা মুদা ঈদ পর্যাবরণ সংরক্ষণ তি ভি জুড় কি রই গ্যাস উন্টা প্রাকৃতিক সংসাধন তলি আর ইদি গহি জুকি ইয়ানি সীমিত মাত্রা নো উপযোগ নন্না দিন জিনগি গে নমগে নফা হকো বর্না উল্লন ও নমাই পর্যাবরণ দাওর ও তো নাম দাওর ও নমাই বর্নে ওয়ালা পিড়হির দাওর ওর আগর নাম তনিক ভি সাবধান আর সমঝদারি তি নলক হো তো হলে গ্যাস গহি মুঞ্জুরনা জুকি মনো সন্নি সন্নি উপায় আপনার নাম হুরমি চন্দো গ্যাস গহি দাও বচত নানা উঙ্গদত
1: সেই বাজ কি প্রিয়ঙ্কা হুরমি বেরানু আর হুরমি জিনিস ইস্তেমাল নমন হিসাব তিম নন্না
0: চাই
1: মহলে কটি উল্লানু হুরমি জিনিস মুঞ্জুরো কালো আর একাম বেরাহু খিলপাইত মনো কালো গ্যাস বছা বাগে প্রেসার কুকার হিউ ইস্তেমাল নন্না কে চাড়ি কে
0: হ্যাঁ না ইয়া চাড়ি ভি কলি
1: চাড়ি চাড়ে ভি অন্নু আর নি জুক্কি আঁচ নু আর জুক্কি আমতি আর সঞ্জগিন ঢকনাতি ঢকনা লগা বাকি মন্ডি মন্ডি মুখি বিতানা হু জো দোহিকে ইত্তুক হু জুক্কি গ্যাস লাগগি
0: হ্যাঁ দে আর নন্না নন্না আর হু উপায় রই কা মন্ডিন ধাপে ধাপে মল কুড়তা আনা চাই আদিন ধাপে ধাপে আদিন কুড়তোই হলে গ্যাস বগ্গে খরচা মানি এই গেম আমদা মন্ডিন কুড়তা আনা চাই এমদা কি চাড় রই इदी संगे संगे जुटरार की मंडी बीताना, जैसे उनका परिवार नो कैठो अमखी गुठी बई, जुदा जुदा अमखी गुठी बीतना है, अदिन जुदा जुदा परिवार रही तो कोहा भाई उस उनका बीता दस उनका सन्नी भाई उस बीता दस ये बगे गैस के खर्चा मनी। तो आज दिन बस बाना ही उनका उपाय रही कि नाम हुरमत मिल रहा कि उनका योजना करना चाहिए कि इमदा ठो नाम उनका गुस्सा नम बीता कि उन्होंने मोखो थोले नम है गैस बचरो
1: और संगे संगे जे दाली ती खिल नन हूँ बिताना ती मुंधारे ओपना हो जरूरी
0: हाँ, एकदम हाँ, कथन बच
1: एकदम सही कथन बाच के प्रियंका होरमा चाड़म चिहुट ननो होरे गैसी खिलपत हूँ माल मनो
0: हाँ दई दाव दाव कथन तिंग की कनामा इका से गैसन बचवाना रही दिन दई अकु नाम जोक और हूँ उनटा अखना गही कथा मेनोत ईद ही के मिशन इंद्रधनुष। तो दई नीन तेंगई का मिशन इंद्रधनुष इंद्रा तली
1: अरे मिशन इंद्रधनुष अलग दे
0: हाँ।
1: मिशन इंद्रधनुष भारत सरकार ही उनटा विशेष टीकाकरण अभियान के इदी ही मूली कथा जरूरी टीका खद्दर अरा गर्भवती आलिन उपलब्ध नंताना रही।
0: अच्छा हाँ दे माने बच की ईद चांद 2014 नु ओरे मंच की रही और इदिन ओरे नंज की रही मिनिस्ट्री ऑफ हेल्थ एंड फैमिली वेलफेयर अरा इदी गही जो घोख रही इदी गही जो उद्देश्य रही आद रही होरमा खद्दारिन पिटना अबो बीमारी ती बचा बाना जे की खद्दारिन एकदम पिटी ची अन्य बीमारी ती बचा बाना।